গিয়ে দ্রয় কেউ কেউ মায়া হো কার্যক্রম নমস্তে ইউকে হরেক সোমবার দেখি শুক্রবারসম ইউকে টাইম শুন সক্নুহুন্ছ বিহানকো 6:30 বজেদেখি 9 বজেসম্ম র আজ পনি এস্তে মিঠা মিঠি গীত সঙ্গীত বিভিন্ন জানকারীহরুকো সাথমা রহনুহুনেছ র কার্যক্রম তপাইলে হামলাই 105.4 মেগাহার্জ টিন গরে শুন সক্নুহুন্ছ তপাইকো এরিয়ামা রেড অ্যাক্সেস নভএকো খণ্ডমা সিম্পলি বিএফপিজ অ্যাপ ডাউন গর্নুহোস তপাইকো অ্যাপল ডিভাইস অথবা অ্যান্ড্রয়েডমা র বিভিন্ন স্টেশনসহরুমধ্যে বিএফপিএস গোর্খাস্টারলে গরে শুন সক্নুহুন্ছ র সাথে স্মার্ট স্পিকার মারফত পনি তপাইলে হামলাই প্লে বিএফপিএস গোর্খা ভনের শুন সক্নুহুন্ছ র কার্যক্রম অহিলেকো লাগি আউনুহোস হামী অগাডি বড়নে নেছৌ তপাইকো মাঝমা অর্কো এউটা মিঠো গীত রাখ্নে নেছু এনজয় গর্ন সক্নুহুন্ছ ফুল দিইরহেকো ছ এই কৌড়া গীত নবরাজ থাপা মগর র সুনিতা থিগিমকো আওয়াজমা